পরবর্তী গীতটি কণ্ঠদান করেছেন সাধনা সরগম, অভিজিৎ এবং শ্বেতা পণ্ডিত। কথাচিত্র এক সে পরকার এক।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেলা? এইচআইভি টেস্ট হেইছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরে রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
4: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
3: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
4: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: আকাশবাণী পুরী কেন্দ্র শুণুটি হিন্দি কথাচিত্র গীত 103.4 FM রে। এধর যুগলকণ্ঠের গীতটি সজাই বিনোদ রাঠোর এবং অলকা ইগনিক। কথাচিত্র একা রয়জরানী।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহ হিন্দি কথাচিত্র গীত আমি এইটি রাখছু। পুনে কতটি ওড়িয়া এবং হিন্দি কথাচিত্র গীত আপনার নিয়ে আসবু শ্রীক্ষেত্র সুরভী কার্যক্রমের পূর্বাহ্ন 10টায়।

0: এই 30 বর্ষ ভিতরে হজিগলেনি পণ্ডিত রথ শর্মা, পণ্ডিত কেশব রাজগুরু, গবেষক জগবন্ধু পাড়ি, বিতরচ মধুসূদন মহাপাত্র, পণ্ডিত কাশীনাথ পূজা পণ্ডা আউ দেবদত্ত সামন্ত সিংহার হেলে শহ শহ সাহিত্যিক, গবেষক, প্রবচক, গীতিকার, সঙ্গীতকার মানঙ্ক প্রেরণারে শ্রীজগন্নাথ পুরীরে স্থাপন হয়েছে আকাশবাণী ইতিহাসর সাক্ষী হয়ে এবে এবি বঞ্চি রয়েছেন বয়োবৃদ্ধ প্যারিমোহন দাস।
1: মো মনকু আগে আসিলা পুরী গোটে সবুঠু গোটে ভাল সামাজিক কেন্দ্র এবং ভক্তি কেন্দ্র এবং এটা ভারত বর্ষর গোটে শ্রেষ্ঠ জায়গা। মু দেখিলি পুরীর গোটে আকাশবাণী না, এটা আমার মনে সন্দেহ হল কেমি গোটে আকাশবাণী হব। সে মনে চেষ্টা কলি, যে বিধায়ক লে গলি কহিলি স্যার পুরীর গোটে আকাশবাণী হবনি। সে কে কাই হবনি, নিশ্চয় হব। স্যার কেমি কোণ করা না, আপনার চেষ্টা করতু। সব চেষ্টা কলি, তাঙ্ক গলি, কহিলি আজ্ঞা কামাক্ষা সিং তো সে বর্তমানে অর্থ ব্রডকাস্টিং মিনিষ্টর, তাঁর ধরলে হব। সে কে তোমার তাঁর ফোন নম্বর আন। সব ঢেঙ্কানাল গলি, তাঁর দরবারে যে গীত গাঁতি নরেন্দ্র বৈদার, তাঁর ফোন নম্বরটা আনলি কামাক্ষা সিং তর ফোন কলে কামাক্ষা সিং তু। সে সব কহিলেন মু অমুক তারিখে যাচ্ছি পুরী সরকার হাউসে রহবি, সেইটি মতো দেখা করবে। সেটু আমি দুজন যাক সে তারিখে গলু, তাঁর দেখা কলু। সেটু আসলা পরে আমার এই যে সুভাষ বাবু ছক পাখে সেটি বণ ছিলা ঝাউ বণ, সেই জায়গাটা মু দেখাইলি। মু এই জায়গাটা করতু, বেটর হব, সব লোক আসিপারে। হ্যাঁ ঠিক হল, সেটু সেই ঠিক হয়ে ঘর তৈরি হল। ঘর তৈরি তিন বর্ষ পড়লা, পড়লা পরে মু সেটু পেপরের বাহার কলি, ইংলিশ কাগজের বাহার কলি। মুখে দেখুন এটা গোটে মানে এগুলো অনুষ্ঠান গোটে হওয়া কথা, এটা মাটি মিশিলি কেমি এটা হব। সেটু মো সেটু কে তুমি চেষ্টা করো। মু কে হ্যাঁ স্যার মু চেষ্টা করছি। সেটু মু চেয়ারম্যান পাখ গলি, সে সুরেন্দ্র দাস থাকে, সুরেন্দ্র দাস চেয়ারম্যান, তাঁর গোটে দস্তখত আনলি ফার্স্ট কলে। তাপরে 5000 সিগনেচর বুলি বুলিকা সহর ভিতরে সেই আপ্লিকেশন যে লগিকি সুষমা স্বরাজ পাখ পঠালা, সেথেরে মহেশ্বরকু করে লিখিদেলে রেকমেন্ডেসন যে এমনি গোটে হো, এটি গোটে স্টুডিও হওয়া দরকার, লিখিদেলে। তাপরে সেই লেখাটা আমার দিল্লি পৌঁছলা, পৌঁছলা পরে কিছু দিন পরে গলা পরে সেটু মহেশ্বরকু কহিলে কোণ কিছু তো হলানি। মু তাঁর পৌঁছিল যাই, সে কে কিছু তো কাম হলানি, কোণ করা। মু কলি স্যার আপনার টিকে ফোন করতু, ম্যাডাম অনেক বর্তমানে আমার সুষমা স্বরাজ, তাঁর টিকে ফোন করতু। সে কে হ্যাঁ তুমি নম্বরটা আন। সেটু মোটর জন বন্ধু লে এসডিও টেলিফোনস, তাঁর নম্বরটা আনলি, আনি তাঁর দেলি সুষমা স্বরাজ ঘর। সে সাংে সাংে তৎক্ষণাৎ ফোন কলে। সে সুট কলে মু ইয়ার ভিতরে করদি, ইয়ার ভিতরে মু ওপন করা বন্দোবস্ত করদি, ইয়ার ভিতরে ওপন হব। সেটু তাপরে কিছু দিন গলা পরে জন ম্যাডাম আসলে আমার আনাউন্স করা আসলে, জয়ন্তী ম্যাডাম, সে আসলে আনাউন্স করে। মু যা মনটা আমার খুশি হয়ে গেল, একমাত্র লোক এই ছতা খণ্ডিয়ে ধরি এ ঘর সে ঘর সে ঘর মাউসী এ ঘর পিউসী এই অনুষ্ঠানটি গড়িছে আজ্ঞা। বর্তমান আজ্ঞা আমি চেষ্টা করছু কিন্তু পূর্ণাঙ্গ এটা করা এম করা, যেমনি কটকরে হচ্ছে, জয়পুরের হচ্ছে, ব্রহ্মপুরের হচ্ছে, সেইপরি কেমি গোটে আমার হব পূর্ণাঙ্গ স্টেসন। সেইটি বর্তমান চেষ্টা চালছি, জগন্নাথ করতু কেমি সফল হোক।

0: আঞ্চলিক কেন্দ্র ভাবরে আকাশবাণী কটক কেন্দ্র প্রতিষ্ঠা পরে পরে প্রথম থর পাই শ্রীক্ষেত্র পুরীর বিশ্ব প্রসিদ্ধ ঘোষযাত্রার প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী মাত্র অল্প সময় পাই প্রচারিত হয়েছিল আকাশবাণী। কেবল জানি যাত্রা কাহি দেশর আভ্যন্তরীণ অশান্তি সময়ের মধ্যে এই আকাশবাণী তার প্রচেষ্টা জারি রাখি শান্তি এবং মৈত্রীর পুনঃস্থাপন পাই এই সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করেছেন আকাশবাণীর অবসরপ্রাপ্ত বরিষ্ঠ উদ্ঘোষক শ্রী শঙ্কর্ষণ মঙ্গরাজ।
1: যেতবে আমার ভারতবর্ষর গোটিয়ে পাখরে চালিছিলা গন্ডগোল এবং সে গন্ডগোল থমুনথিলা, ভারত সরকার তাকে থমাইবা চেষ্টা করুলে কিন্তু থমুনথিলা চালিছিলা, সে সময়ের আকাশবাণীর কিছু ভূমিকা রয়েছে বলে সে অনুভব কলে এবং গোটে নির্দেশ দেলে সবু আকাশবাণী কেন্দ্রকে যে সে সম্পর্কে কিছু গোটে আধ্যাত্মিক কার্যক্রম প্রচার করতু যেটা কি সবু লোকঙ্ক উপরে গোটে প্রভাব পকাইব এবং কেহি আউ হিংসা মার্গরে যাবে না। তেণু সে হঠাৎ আসিলা সে কার্যক্রম মতে যে কটকের স্টেশন ডাইরেক্টর কহিলে এবং কহিলে যে তুমি হি সেই কার্যক্রমটি করিব এবং সে কহিলে মতে শনিবার দিন রবিবারে গোটিয়ে দিন অছি কহিলে সোমবারে এটি প্রচার হব। মু কোন করিবি কিছু জানিপারলি নি, আসিলি বহিপত্র নানা প্রকার দেখিলি আকাশবাণীর কার্যক্রম বি অনুধ্যান কলি কিন্তু আকাশবাণী কার্যক্রম সাথে তার কোন সম্পর্ক? ভারতর গোটে অহিংসা শক্তিটা উজ্জীবিত করা পড়ব, হিংসা চালিছে যে হিংসা বিরুদ্ধে আমি কহবাকে পড়ব, এটা কাহ বিরুদ্ধে নথিলা, কোণসি কাহার দোষ দেখা যাও নথিলা, এমিতি গোটে কথা কহিব যে কি সমস্তে শান্ত হয়ে যাবে, যাহা মু জগন্নাথকে স্মরণ করি তাকে কলি এবং তাহা সোমবার দিন সকাল প্রচারিত হল। আইটা সম্পূর্ণ রূপে মতো করা পড়লা, মানে তার লেখা তার প্রযোজনা এবং তার যে সঙ্গীত সুর দিয়া যায় সেইটা সেসব মিশাইকি মু কলি এবং তাহা প্রচারিত হল। প্রচারিত হওয়ার পরে আমার যে সব কার্যকর্তা লে সেদিন প্রোগ্রাম মিটিংরে সেমানে সব কহিলে বড়িয়া প্রোগ্রাম হয়েছে এবং বাহারে মধ্যে যে সব আমার রিটায়ার্ড করি গোপাল ছোটরায় এবং কালিন্দী চরণ পাণিগ্রাহী আমার চিফ জস্টিস অফ ইন্ডিয়া রঙ্গনাথ মিশ্র মহোদয় সেমানে সবু একস্বরে প্রশংসা কলে এটা ভালো প্রোগ্রাম হচ্ছে তাকে আপ বড়ান্তু। মু কিন্তু পাঁচ মিনিট কার্যক্রম করুলি, সেই পাঁচ মিনিট কার্যক্রম দীর্ঘদিন ধরিকি চাললা। তা পরবর্তী কালে অন্য মানে সবু আমার বন্ধু মানে আসলে যুব বন্ধু মানে আসলে সেমানে সবু তাঙ্ক ধারণা অনুযায়ী সেই কার্যক্রমকে চলাইলে, বর্তমান মধ্যে চালিছে অনুচিন্তা কার্যক্রম গোটে আধ্যাত্মিক কার্যক্রম সে বর্তমান মধ্যে চালিছে।
0: স্বাধীনতা পরবর্তী সময়ে আঞ্চলিক স্তরের ভাষা সাহিত্য সংস্কৃতি কলা এবং স্থাপত্যর পুনরুদ্ধার তথা শিক্ষার বিকাশে আকাশবাণী তার কার্য করে আসুছি, আউ সেই স্রোতরে আকাশবাণী পুরী মধ্যে প্রবাহিত। পারম্পরিক লোকগীত লোককথা আউ লোকনাট্যর সংরক্ষণ তথা বিকাশ করাইবার আকাশবাণী পুরী কেন্দ্র সদা তৎপর। আউ ঠিক সেইপরি স্থানীয় লোকমানঙ্ক মধ্যে গল্প কবিতা তথা প্রবন্ধ ক্ষেত্রে নূতন সম্ভাবনা সৃষ্টি করিবারে আকাশবাণী পুরী কেন্দ্রর ভূমিকা অতুলনীয়। এই সম্পর্কে যা কুহতি ওড়িশা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখিকা সুচেতা মিশ্র।
2: আকাশবাণী আমার ওড়িয়া সাহিত্য ভাষা এবং সংস্কৃতিকে নিহাতি ভাবে বহু বঞ্চাই রাখিছে এবং তার উত্তরোত্তর উন্নতি করেছে তা প্রত্যেক শ্রোতা নিশ্চিত ভাবে অনুভব করিথিবে। পুরী হচ্ছে গোটে সাংস্কৃতিক আধ্যাত্মিক প্রাণকেন্দ্র যেহেতু ওড়িশার, তেণু আমার এটি সাহিত্য ভাষা সংস্কৃতির বিকাশ প্রসারে আঞ্চলিক গোটে FM কেন্দ্র ভাবে পুরীর অবদান নিহাতি ভাবে প্রশংসনীয় এবং প্রধান কামটি হচ্ছে যে জগন্নাথ সংস্কৃতি ও ভক্তি সাহিত্যের প্রসার। তেণু প্রথমে সকালে আমি প্রতিদিন সকালে আগ আগ ভক্তি সঙ্গীত প্রার্থনা বা প্রবচন যাহা বি আমি শুনবাক পাওছু আমার পুরাতন লেখা সালবেগঙ্কর হো বলরাম দাসকর কি জগন্নাথ দাসকর হো ভাগবত বি তো পড়া হুয়ে মু শুনিছি, তেণু এই সব পুরাতন সাহিত্য যোড়া আমার হচ্ছে সাহিত্যর মূল পিণ্ড তাহাকে আমার পুরী কেন্দ্র প্রতিদিন প্রচার করে। তাপরে আউ গোটিয়ে কাম পুরী FM করুছি সেটা হচ্ছে স্থানীয় কবি লেখক নাট্যকার মানক পাই সে গোটে মঞ্চ সাজিছি, বিশেষ করে পুরী জেলা আর তার আখপাখ অঞ্চলের যে উদীয়মান লেখক মানে অছন্তি সাহিত্যিক মানে অছন্তি মো জানিবারে তো বহুত।

0: ভাষা সাহিত্যকে কিপর চিরন্তন রখা যাই পারিব তেবে সে সম্পর্কে আমাকে যা কুহতি শ্রী জগন্নাথ মন্দিরর পুরোহিত তথা সাহিত্য সাধক ডক্টর সিদ্ধেশ্বর মহাপাত্র।
1: শ্রী জগন্নাথ মহাপ্রভু সহিত উৎকলীয় জনতাঙ্কর জনসাধারণকর যে গভীর আত্মিক সম্পর্ক আবেগিক সম্পর্ক রয়েছে কেবল উৎকলীয় কাহিঁকি সমগ্র ভক্ত সমাজ বিশ্বর ভক্ত সমাজ সন্থ সমাজ সমস্ত প্রতি যে প্রগাঢ় আকর্ষণ রয়েছে তেমন যেকোনো সংস্থা হো সে নিশ্চয় সেই যে লোকের ভাবনাকে নিশ্চয় মর্যাদা দেব সম্মান দেব এবং তাঁকর মনর কথা সে মহত্ব দেব যা করেছি আকাশবাণী পুরী যেহেতু শ্রীক্ষেত্রে সে কার্য করছি আীক্ষেত্র হচ্ছে মহাপ্রভুঙ্কর বিজয়স্থলী সেই ঠাকুরঙ্কর দৈনন্দিন নীতিকান্তি পুণ্য পর্ব যাত্রা উৎসব এ সম্পর্কের টিকিনিক বিবরণী দেওয়া প্রদান করা যে কথাগুড়ি মহাপ্রভুঙ্ অধিক লোকের হৃদয় করছি সে হল জনায়ণ ভজন। জনায়ণ ভজন ভিতরে কবি সিনা তার দুঃখ বা তার ভাবনা প্রকাশ করছি সে সিধাসলখ ছুঁয়েছি জাতির হৃদয়কে।
0: সতরে পুরী আকাশবাণী আজ শ্রীমন্দিরর নীলচক্র বানা তে স্বর্ণাভ বেলাভূমি কূলে লক্ষ লক্ষ শ্রোতাবন্ধু মেলরে রহি কৌছি সফলতার বার্তা বহুজন হিতায় বহুজন সুখায়র সার্থকতা।

শ্রোতা বন্ধু, সকাল সকাল আসুন না টিকি আজ দিনের পঞ্জিকা বিষয়ে জাঁবা। হ্যাঁ, আজ হচ্ছে রবিবার, মিথুন 14 দিন, রাষ্ট্রীয় আষাঢ় 7 দিন, জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষ চতুর্দশী তিথি, জ্যৈষ্ঠা নক্ষত্র। শ্রীমন্দিরের শ্রীজীউঙ্কর আজ হচ্ছে চতুর্থী হোম এবং সেনাপটা লাগে শিব চতুর্দশী ও পেঢ়া পরিক্রমা। আউ ইংরেজি 2026 মশিয়া জুন মাস 28 তারিখ। তবে শ্রোতা বন্ধু, এই তো কলা আজ পঞ্জিকার দিন, বার, তিথি, মাস, বর্ষ, রাশি, নক্ষত্রর কথা। এথর শ্রীজগন্নাথ মহাপ্রভুঙ্ উদ্দেশ্যে এই ভক্তি অর্ঘ্যটি সহ শ্রীক্ষেত্রর পবিত্র ধামক সুস্বাগত করে আরম্ভ করছু শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমকে।

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেলা? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরে রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
3: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
4: দেখিলু
5: বাপা মু পে করুছি, নো সিগনাল,
6: এবে কোন করিব,
5: ফ্রি ওয়াইফাই আছে না?
4: বোকা সুধুরি যা,
6: পেমেন্টস পাই নো ওপেন ওয়াইফাই,
5: মানে ফ্রড কু কর, বাই বাই।
6: আরবিআই কহে
2: কর সঠিক আরম্ভ, হুয়া ফাইনান্সিয়ালি স্মার্ট।
7: ଆପଣ ଶୁଣୁଛନ୍ତି 103.4 ଏଫ୍ଏମ୍ ଆକାଶବାଣୀ ପୁରୀ କେନ୍ଦ୍ରରୁ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ସୁରଭି। ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଆମେ ଏଥିରେ ଆପଣଙ୍କୁ ପ୍ରଥମେ ଶୁଣାଇଲୁ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ଓଡ଼ିଆ କଥାଚିତ୍ର ଗୀତ। ଏଥର ସମୟ ହୋଇଛି ହିନ୍ଦୀ କଥାଚିତ୍ରର ଗୀତ ଶୁଣିବାର। ହଁ ବନ୍ଧୁ, ଅନ୍ୟମାନଙ୍କର ଦୁଃଖକୁ ବୁଝନ୍ତୁ, ଅନ୍ୟମାନଙ୍କୁ ସୁଖର ଆଶ୍ୱାସନା ଦିଅନ୍ତୁ ଏବଂ

হিসাব অনুযায়ী এই যোজনা অধীনরে এ যাবৎ পীড়িত পরিবারকু 3700 কোটি টঙ্কা ঠারু মধ্যে অধিক সহায়তা প্রাপ্ত হয়ে সারিছে। বন্ধুগণ, সেইভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা, এই যোজনা মধ্যে সেতিকি গুরুত্বপূর্ণ। এই যোজনা কোনসি ব্যক্তির দুঃখদ মৃত্যু হওয়া ঘটনার তার পরিবারকু 2,00,000 টঙ্কার বীমা কভর প্রদান করুছে। এর বার্ষিক প্রিমিয়ম মাত্র 436 টঙ্কা, অর্থাৎ দিনকু অতি বেশিরে 1.5 টঙ্কা। এই যোজনা সহ এ যাবৎ 27 কোটির অধিক লোক জড়িত হয়েছন্তি। এহা অন্তর্গত দেশর প্রায় 11,00,000 পরিবারকু প্রায় 22,000 কোটি টঙ্কার সহায়তা মিলি সারিছে। এ রাশিগুড়িক বহুত বড়। এই পরিসংখ্যান পছরে রয়েছে লক্ষ লক্ষ পরিবারর নিজ নিজ কাহাণী। কেউঠি কোনসি মাকু নিজ পিলার শিক্ষা জারি রাখিবা পাই সহায়তা মিলিগলা, তো কেউঠি কোনসি পত্নীকু ঘরর দায়িত্ব সম্ভালিবারে সাহায্য মিলিগলা। বন্ধুগণ, অনেক থর বহুত বড় সুরক্ষার আরম্ভ বহুত ছোট রাশি এবং গোটিয়ে ছোট পদক্ষেপর হইপারে। ছোট নিষ্পত্তিটিয়ে মধ্যে বহুত বড় পরিবর্তন আনিদেইপারে। আপন সমস্তঙ্কু মোর অনুরোধ যে নিজ পরিবারকু এই যোজনাগুড়িক সম্পর্কে নিশ্চিতভাবে সূচনা দিয়ন্তু। মোর প্রিয় দেশবাসীগণ, মন কি বাতরে বর্তমান এপরি বিষয়ে কথা হওয়া যাহা হাজার বর্ষ তলর পুরোনা। হাজার হাজার বর্ষ ধরি এহা মানব সমাজরে বসা বাঁধি রহি আসুছি। এ বিষয় হচ্ছে অন্ধবিশ্বাস। অনেক থর দেখা যায় অন্ধবিশ্বাস কেবল মাত্র ভ্রান্ত ধারণা নুহে, তাহা ডর সৃষ্টি করে। আউ যেবে ডর মন উপরে প্রভুত্ব বিস্তার করে সেতবেলে মানুষ সত্যকু দেখিবা বন্ধ করে দিয়ে। অন্ধবিশ্বাসরে বুড়ি রহুতবা লোকমানে বিনা তর্করে সত্য ন জানি এপরি নিষ্পত্তি নিয়ন্তি, যাহা বহুত ক্ষতিকারক হইথায়। এপরি স্থলে সমাজরে এপরি লোক বি অছন্তি যেউমানে বিজ্ঞান অনুভব ও তর্ক আধারে এইসব ধারণাকু আহ্বান রূপে স্বীকার করতে। অন্ধবিশ্বাসর বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ সাধ্য নুহে। আজ মু এপরি এক সফল যাত্রা সম্পর্কে আপনমানকু নিশ্চিত রূপে কহিবাকু চাহে। বন্ধুগণ, আসামরে এক পক্ষী দেখা যায়। সেই পক্ষীর না হেলা হাড়গিলা পক্ষী। এহা এক দুর্লভ পক্ষী। পরিবেশকু সফা সুতরা রাখিবারে এহা মহত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করিথায়। কিন্তু দীর্ঘ বর্ষ ধরি আসামর কিছু অঞ্চলরে এই পক্ষীকু অশুভ বলি বিবেচিত করা যাউথিলা। লোকমানে এয়াকু নিজ আকপাকরে দেখিবাকু পছন্দ করুনথিলে। যেউ গছমানকরে হাড়গিলা পক্ষী বসা বাঁধে অনেক থর সেই গছগুড়িকু কাটি দিয়া যায়। ভাবন্তু এপরি এক পক্ষী যাহা পরিবেশকু পরিষ্কার রাখিবার সাহায্য করে, সেই হাড়গিলা পক্ষী লোকমানক ভয়র শিকার হইথিলা। এপরি স্থিতিরে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এসব দেখিলে। সে লোকমানক মনরে বসা বাঁধিথিবা এই ভ্রান্ত ধারণাকু বদলাইবা পাই সংকল্প নেলে। সে মহিলামানক সহ কথাবার্তা কলে, বিজ্ঞান আধাররে লোকমানক বুঝাইলে। ধীরে ধীরে মহিলামানে এই অভিযানরে সামিল হেলে। তাপরে এক বড় পরিবর্তনর আরম্ভ হেলা। যেউ পক্ষীকু দিনে অশুভ ভাবি ঘৌড়াই দেওয়া যাউথিলা, সেই পক্ষী গাঁমানক পরিচয় সাজিলা। হাজার হাজার গ্রামীণ মহিলা হাড়গিলা পক্ষী বঞ্চাইবা পাই আগকু বাহারিলে। আজি সেমানে হরগিলা আর্মি নামরে পরিচিত। এই মহিলামানে সমাজ সহ সংঘর্ষ কলে, সমাজকু বুঝাইবা পাই দিনরাতি কাম কলে, আউ পরিশেষরে অন্ধবিশ্বাসকু দূরেই দিলে। সেমানে সাব্যস্ত করিদিলে যে যেতেবেলে সঠিক তথ্য জনাপড়ি যায় সেতেবেলে বর্ষ বর্ষর পুরোনা মানসিকতা মধ্যে বদলি যায়। বন্ধুগণ, মু প্রায়ত কহে যে খেলে সে প্রস্ফুটিত হুয়ে। দেশরে এপরি যুবক মানক সংখ্যা দ্রুত গতিরে বড়ি চালিছি। যেউমানে খেলুছন্তি উন্নতি মধ্যে করুছন্তি। পূর্ব তুলনায় বর্তমান বহু সংখ্যক যুবক খেলকু ক্যারিয়ার রূপে গ্রহণ করুছন্তি। নাগাল্যান্ডর এপরি দুইটি প্রচেষ্টা সম্পর্কে মতে সূচনা মিলিছি, যাহা খুব রোমাঞ্চকর। প্রথম প্রচেষ্টাটি হচ্ছে নাগা

0: আঞ্চলিক ও আন্তর্জাতীয় প্রসঙ্গ উপরে চর্চা করিবে। এহা পূর্বরু স্টেট হাউসরে প্রধানমন্ত্রী মোদিঙ্কু গার্ড অফ অনর প্রদান করা যাইথিলা। সেঠারে রাষ্ট্রপতি হরমিনি মধ্যে উপস্থিত থিলে। প্রধানমন্ত্রী মোদি সেসেলসর সংসদ বা ন্যাশনাল আসেম্বলিকে সম্বোধন করিবে এবং সেঠারে রহুথিবা প্রবাসী ভারতীয়মানঙ্কু ভেটিবে। এহাপরে সে সেসেলস জাতীয় দিবসর সুবর্ণ জয়ন্তী সমারোহরে মুখ্য অতিথি ভাবে যোগ দেবে। এই উৎসবরে ভারতীয় সেনার এক স্বতন্ত্র দল সহিত নৌসেনার দুইটি যুদ্ধ জাহাজ মধ্যে ভাগ নেব। প্রধানমন্ত্রী সেসেলসকু তিনদিনিয়া সরকারি গস্তরে যাইছন্তি, যাহা দুই দেশের বন্ধুতাকু আহুরি মজবুত করিব বলি আশা করা যাচ্ছে। আপন মানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দেশের পূর্বতন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাওঙ্ক জন্মজয়ন্তী অবসরের গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টরে প্রধানমন্ত্রী কহিছেন, দেশের সংকটজনক পরিস্থিতি সময়ের ভারতের প্রগতিপাই নরসিংহ রাওঙ্ক অবদান সদাসর্বদা স্মরণীয় হয়ে রহিব। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পূর্বতন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাওঙ্ক জন্মজয়ন্তী অবসরের তাঁকু শ্রদ্ধাসুমন অর্পণ করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টরে শ্রী সিং তাঁকু জন দূরদর্শী নেতা এবং মহান জননায়ক বলে কহিছন্তি। ভারত পক্ষের অপরেশন আমিষ্টাড অধীনে পঠাযাইথিবা সহায়তা সামগ্রী ভেনেজুয়েলারে পৌঁছিছে। সামাজিক গণমাধ্যম পোস্টরে বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আশা প্রকট করে কহিছন্তি, সেঠাকু পঠাযাইথিবা ফিল্ড হসপিটাল ইউনিট, রিলিফ সামগ্রী এবং জরুরীকালীন ডাক্তারী উপকরণ ভূকম্প পরবর্তী সহায়তা কার্যকু আহুরি গতি প্রদান করিব। আমেরিকা এবং ইরান মধ্যে হয়েছে অস্থায়ী যুদ্ধ বিরতি প্রভাবহীন হয়ে পড়ছে। বিগত কিছু ঘণ্টা মধ্যে দুই দেশ পরস্পর উপরে ভয়াবহ সামরিক আক্রমণ করেছেন। ইরানর এক ড্রোন আমেরিকার এক বাণিজ্যিক তেল ট্যাঙ্কি উপরে আক্রমণ করার পরে আমেরিকা এর জবাব দিয়েছে। আমেরিকা সেনা হরমুজ প্রণালী নিকটে ইরানর 10টি সামরিক ঘাটি উপরে বড় ধরনের বিমান আক্রমণ করেছে। এই আক্রমণের ইরানর যোগাযোগ ব্যবস্থা, বায়ু প্রতিরক্ষা প্রণালী এবং ড্রোন গোদামগুলো ধ্বংস করে দিয়া যাইছে। আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প চেতাবনী দিয়ে কহিছেন, ইরান পুনি নিয়ম উল্লঙ্ঘন কলে এহাঠারু আহুরি বড় আক্রমণ করা যাব। আমেরিকা আক্রমণের কিছু ঘণ্টা পরে ইরানর ইসলামিক রিভলুশনারী গার্ড কর্পস কুয়েত এবং বাহারিনে থাকা আমেরিকার মিলিটারি ক্যাম্পগুলো উপরে মিসাইল এবং ড্রোন মাড় করেছে। এই হিংসা যোগুঁ দুই দেশ মধ্যে শান্তি আলোচনা সম্পূর্ণ বন্ধ হয়ে যাইছে। অন্যপক্ষে ইসরায়েল এবং লেবানন সীমার মধ্যে পরিস্থিতি গম্ভীর রয়েছে। ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কহিছেন, দেশের সুরক্ষা পাই সে হিজবুল্লাহ বিরুদ্ধে যেকোন সময়ের কার্যানুষ্ঠান গ্রহণ করে পারে। হিজবুল্লাহ মধ্যে আমেরিকার মধ্যস্থতার হয়ে চুক্তিকে প্রত্যাখ্যান করেছে। এ যোগুঁ সারা পশ্চিম এশিয়ার এক বড় যুদ্ধর আশঙ্কা দেখা দিয়েছে। আইসিসি মহিলা বিশ্বকপ টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় আজ ভারত গ্রুপ এ রে তার শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ভেটিব। লন্ডনর লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে খেলা যাওয়া এই ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা 7টায় আরম্ভ হব। হরমনপ্রীত কৌরঙ্ নেতৃত্বে ভারতীয় দল এপর্যন্ত 4টি ম্যাচর 3টি জিতি গ্রুপ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যপক্ষে অস্ট্রেলিয়া তার সমস্ত 4টি ম্যাচ জিতি গ্রুপর শীর্ষে রয়েছে। সেমিফাইনালে স্থান পক্কা করা আজ ভারতীয় দলক এই অপরাজেয় অস্ট্রেলিয়া বিরুদ্ধে জিতবাকে হব। ভারত আয়ারল্যান্ড পুরুষ টি টোয়েন্টি আন্তর্জাতীয় ক্রিকেট শৃঙ্খলার দ্বিতীয় তথা চূড়ান্ত ম্যাচ আজ বেলফাস্টে খেলা যাব। এই ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা 6টায় আরম্ভ হব। মুখ্য সংবাদ পুণিথরে। সমুদ্র ঠারু আরম্ভ করে আকাশ পর্যন্ত ভারত এবে অধিক সুরক্ষিত ও আত্মনির্ভরশীল। মন কি বাতরে দেশবাসীকে সম্বোধিত করে কহিলে প্রধানমন্ত্রী। সেসেলসঠারে রাষ্ট্রপতি প্যাট্রিক হরমিনি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ মধ্যে জারি রয়েছে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক। অপরেশন আমিষ্টাড অধীনে ভূকম্প প্রভাবিত ভেনেজুয়ালে পৌঁছিলা ভারতের রিলিফ সামগ্রী। আমেরিকা এবং ইরান মধ্যে হয়েছে অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি প্রভাবহীন। পশ্চিম এশিয়ার বৃদ্ধি পাইলা যুদ্ধ আশঙ্কা এবং আইসিসি মহিলা বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় আজ অস্ট্রেলিয়াকে ভেটিব ভারত। সংবাদ শেষ হলো।
1: Good afternoon. This is Akashvani and I'm Saira Mujtaba with the midday news. The headlines. Prime Minister Narendra Modi says India is becoming increasingly secure and self-reliant from seas to the skies. With focus on indigenous defense production, highlights completion of maiden flight of C-295 aircraft manufactured in the country. In his Man Ki Baat program on Akashvani, Mr. Modi expresses gratitude to the citizens of the country for actively supporting his recent appeal to avoid buying gold, foreign travels and promoting carpooling for some time. India and Seychelles signed agreements on various subjects including health, agriculture, finance and space following delegation level talks in Victoria.

জারি রহিব পোলিও বুন্দা প্রদান অভিযান। আসন্তাকালি স্নান পূর্ণিমা, পুরী শ্রীমন্দিরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছিছে প্রস্তুতি এবং সক্রিয় মৌসুমী বায়ু প্রভাবে রাজ্যের দক্ষিণাঞ্চলের আসন্তা তিন তারিখ পর্যন্ত বৃদ্ধি পাইব বর্ষা পরিমাণ। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি, পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে সন্ধ্যা 6:45।

শ্রোতাবন্ধু, প্রথমে শুনিবা চলিত অধিবেশনর কার্যসূচী, পরে পরে শুনিবা আসন্তাকালি প্রাতঃ অধিবেশনরে প্রসারিত হওয়াকু থিবা কার্যক্রম সূচনার কিছি। আজি সন্ধ্যা 6:10 প্রচার করবু ওড়িয়ারে ভক্তিগীত ভিকারী চরণ বড়ঙ্ক কণ্ঠরে। সমবেত কণ্ঠরে দেশাত্মক বোধক সঙ্গীত শুনিপারিবে। সন্ধ্যা 6:15 পরিবেশন করিবে নিখিল উৎকল সঙ্গীত শিল্পী পরিষদর কলাকারবৃন্দ। সন্ধ্যা 6:20 শুনিপারিবে ওড়িয়া আলবম গীতর কার্যক্রম।

আজি সন্ধ্যা 6:30 প্রচার করব ইংল্যান্ডর লন্ডন স্থিত লর্ডস ক্রিকেট পড়িয়ার প্রচার করব ভারত ও অস্ট্রেলিয়া মধ্যে হওয়া আইসিসি মহিলা ক্রিকেট টি-20 বিশ্বকপর বিবরণী আকাশবাণী দিল্লি কেন্দ্রর এই কার্যক্রমটি আপনার শুনেপারে সন্ধ্যা 6:30 রু সন্ধ্যা 6:40 সন্ধ্যা 6:55 রু সন্ধ্যা 7:15 রাতে 8:30 রু রাতে 8:45 ও রাতে 9:15 রু খেল শেষ হওয়া পর্যন্ত আজি সন্ধ্যা 7:30 প্রচার করব চাষী ভাই ভী মানুষ আম কেন্দ্র দ্বারা প্রস্তুত কার্যক্রম কিষান বাণী আজ এতে আপনার শুণবে ফোন ইন কার্যক্রম মাধ্যমে আলোচনা ব্যবসায়িক ভিত্তি ফল চাষ ও এতে সরকারি প্রোৎসাহন আলোচনা করবে ডক্টর মঞ্জুলা কুমারী ত্রিপাঠী রাতে 8 শুনেপারে মন কি বাত শীর্ষকরে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেওয়া উদ্বোধনের ওড়িয়া রূপান্তর আকাশবাণী কটক কেন্দ্রর শ্রোতাবন্ধু শুণিলে আজ কার্যক্রমর সূচনা।

শ্রোতাবন্ধু শুণুলে জগন্নাথ ভজন কার্যক্রম আজর কণ্ঠশিল্পী টিলে বেকারি চরণ বড় আজ তো সময় হয়ে যাই আজর জগন্নাথ ভজন কার্যক্রম এইটি শেষ করছু। পরবর্তী কার্যক্রম ঘোষণা শুনিপারে কিছুক্ষণ মধ্যে।

0: occasion, Prime Minister Modi was conferred with the Guardian of the Blue Horizon, Seychelles' highest distinction for leadership in environmental conservation and sustainable development. The Seychelles president conferred the prestigious honour on Prime Minister Modi. Prime Minister Modi dedicated the honour to all the countries who are committed to environmental conservation and fighting climate change. Later in the day, Prime Minister Modi addressed the National Assembly of Seychelles. Speaking on the occasion, the Prime Minister said that India's vision is captured in the idea of Mahasagar, which recognises that our futures are interconnected and interdependent. On the sidelines of the Seychelles visit, Prime Minister Narendra Modi met Mauritius Prime Minister Dr. Naveen Chandra Ramgoolam today. The two leaders discussed the ongoing cooperation between India and Mauritius. They further reviewed the progress made in the implementation of the special economic package extended by India. Prime Minister Modi underscored the importance attached by India to the development and progress of Mauritius, noting that the ongoing bilateral projects will contribute to Mauritius' healthcare, connectivity, sustainable development and blue economy. India today categorically rejected allegations made by Pakistan regarding the recent incident in Karachi and termed them as baseless. In response to media queries, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said that instead of pointing fingers at others, Pakistan should look inwards and take credible action against the terror infrastructure on its territory. He said Pakistan should rid itself of its proclivity to rely on terrorism as an instrument of state policy. Union Home and Cooperation Minister Amit Shah today launched the pilot project of PM Family Care Tracker at Gandhinagar in Gujarat. The integrated digital platform will track the health, nutrition and education of beneficiaries from pregnancy until the age of 18 using a unique ID linked to birth registration number or ABHA ID. The anti-corruption branch, ACB, Delhi, has arrested the then Director General Health Services, DGHS, Dr. Vatsala Agarwal, and Deputy Controller of Accounts in the Central Procurement Agency, CPA, Neeraj Chopra, in the case related to alleged large-scale irregularities in procurement of medicines, surgical consumables, and medical equipment. Health and Family Welfare Minister Jagat Prakash Nadda will launch the Samagra Shishu Bal Swasthya Karyakram, SSBSK, during the 16th conference of the Central Council of Health and Family Welfare in New Delhi tomorrow. The Ministry of Health and Family Welfare said that it will carry forward the vision of Pehle Teen Saal Sampoorna Dekhbhal, recognizing the critical importance of the first 3 years of life for child survival, growth, nutrition and early brain development. In the ICC Women's T20 World Cup, Australia defeated India by 6 wickets in their final Group A match at Lord's, London. Earlier, opted to bat first, India posted 170 runs, losing 4 wickets in the stipulated 20 overs. In reply, Australia scored 172 runs for 4 wickets in 19 overs. And that is the end of this news bulletin.
1: শ্রোতাবন্ধু শুনুলে সম্বাদ প্রচার কল আকাশবাণী দিল্লী কেন্দ্র আকাশবাণী পুরী স্টুডিও ঘরে সময় বর্তমান রাতে 11:10:06 আজ অধিবেশন শেষ করা পূর্ব কয়ে রাখুছু পাপাগর সূচনা ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পাপাগ বিজ্ঞান কেন্দ্র মিলিবা সূচনা অনুযায়ী ওড়শার দক্ষিণ উপকূলবর্তী জেলাগুড়ি সাধারণ মধ্যম ধরনের বর্ষা সহ গড়গড়ি হয়ে যাই দিনর সর্বোচ্চ তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হ্রাস পাই লক্ষ্য করা যাই মৎস্যজীবী মানুষ আগামী 5 দিন পর্যন্ত কোণী সতর্ক সূচনা না চাষী ভাই মানুষ মিলি সূচনা অনুযায়ী ওড়শার গজপতি গঞ্জাম পুরী খোর্ধা নয়াগড় জেলার গোটিয়ে দুইটি স্থানের সাধারণ মধ্যম ধরনের বর্ষা হওয়ার সম্ভাবনা সহ গজপতি জেলার গোটিয়ে দুইটি স্থানের ঘড়ঘড়ি ও 40-50 কিলোমিটর বেগে পবন বইবার সম্ভাবনা থাকার ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই অন্য জেলাগুড়ি গরম গুড়গুড়ি জারি রহব শুনিলে পাপাগর সূচনা বর্তমান শুণত আসন্তকালি প্রাত অধিবেশনের প্রসারিত হওয়ার কার্যক্রম সূচনার কিছু আসন্তকালি সকাল 6:05 শুণবে ভক্তিগীতর কার্যক্রম ভক্তিকল্লোল অনুচিন্তা কার্যক্রম শুণিপারে সকাল 6:35 সকাল 6:40 প্রচার করব শ্রীরামচরিত মানসর 120তম অধ্যায় ক্ষেত্র মহিমায় শুণবে আলোচনা দেবস্নান পূর্ণিমা আলোচনা করবে ডক্টর সুখদেব মহান্তি সকাল 7:40 শুনিপারে অতসী কুসুম কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্র শুণবে আকাশবাণী কটক কেন্দ্র পরে বিশেষ কার্যক্রম স্নান পূর্ণিমা।